এই দেশ বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে, আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ করে দেব।